দেখ মালক ভিনতিসর নাইন সের হতো ইরানে মাকা মুজিকের ও ইকুসনা হরি টাকা দিনে প্রোগ্রাম বিবাং চল কা মুত কো হাও বেলং মারিস বা ই হে লরং ওয়াইং এ ওসি তো কো আলো তো তো কো সানলো অরাস তিমর লাইস্তে বা ই হে মেউডিয়া নেবে মুজিকের প্রিমিয়ার ওসি ফ্যামিলি অ্যাকুস্টিক নে হতি তু হ্যালো ও সে সাউ দাদি সাউ কালাই ই দেতাং আবোডিও মেতন বিয়ার বা অডো ক্যাং সি হাউ বিয়ার বা হল আতি রেচা তো টেম্পরুম মাই ফাইল ছে আকে হেনেশা মিউজিক এর ওয়াইকো সোনা নো সেল কন্টিনিউ নাই তিনে প্রোগ্রাম না হল টাকা নাই তিনে প্রোগ্রাম নো ওভিন সিরু তুমি কার কাটু কন্টিনিউ না ফাতিন এনজয় রেডিও কার বেলা কম্পাইন না ফাতিন ফাইল তিনে প্রোগ্রাম মেউ দিয়ে হামু তো কই তিনে বিন রে নি পাস্তি কই নেছে নেবে ইকুস লিউ হাউ লোরি হাউ বেল মারিস লোরি একি পারারে লিবারারে তোমাক নে নারা নেবে মাকা ই লরং ওয়াইং লিউ সিতু কল তো তো কুসান ল ওরাস মে ডি নেবে মাকা লোরি অনে তিনি প্রোগ্রাম প্রোগ্রাম বাতনে ওরাস নেবে মাকা মাতা হাউ সি নিছ তো প্রোগ্রাম টার্মিনা বাই ই হ্যা দাদেরি রে নেবে দাদেরি তান ওব্রিগেডো বারাক বা ওভিন সিরো দুনিয়া participação agora que estamos desculpa vai encarar que durante horas ruane larang cari que lhe foi um balão lá mono lá bau vinte rote larcar que eu se desculpa no ito se asuru malu fali iha o si de kalang iha horas tu kualo tau tuku sanu lu kalang horas timur leste amu tu ko hau pelung maris iha program kalang murak nebe kita lu enjoy o si de kalang fali tu kualo tau tuku sanu lu kalang horas timur leste ne bye bye i bon sonho bon meudia bon jantar Baita bo tiro tililu iya. Mudia dan ya. Bye bye bye. Ciao. Ciao.